0: এই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন
0: কি বানাইছেন মামা? এটা ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।